0: দশমা পাহা অনুতনাই দশমা হাতা লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাও পাঁচশোর হাতরাই